0: নামগুপ খবর এস আই আর হাজারগুনি খরক তকলসিনি ফুনামানগি পরাঙ্কো বিমুসে গাতানি গিথামগুপ বাকসক বাহা
1: ইয়াই নুমরে চরাংনি নকনারে বাগিন নিখনা উনো রাঙা মাইকো দাপ
0: আলটু আবা জুন কোলাচিউনি জুলাই খরক স্কু তারিকনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাঙ্গো নাইবো
1: ইনদিবা সিংানি রাং দমোদে
0: উনাবা জাজেংনাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাঙ্গো সিংরা নামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনি কো মানতে
0: সাস খু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্গো নাঙামা না সিমং সান্দি নিনা গতা মানগেন
1: আলটু বিয়েলে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্গো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগজবো
1: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গোদে বিয়েলো ন কল কাবো আর নাঙ্গনি সঙ্গানি রাঙ্গনা গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন কলাচিওনি জুলাই খুগ্রিক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নাসিমাং জেনকিন্স মোমনি গীত রংখো খনাসোহা দাও নাসিমাং ক্রেনিং মারাকনি গীত রংখো খনাসোনা মানগেন গীতনি কথা বিচং রং বিয়া মাইনক আংনি জাঙ্গিদে মিজাসাল দার্লিং গচ্ছামখো

0: 나서는 만겐 야랑한 달라 탐나 다리금은 프로그램 랑와
1: Oi, Ruga, meine Sonne, er war dort Kontakt in Skanya.
2: Plus F, Chinko, Ninga, Chimwe.
1: Ja, plus F, Nigumen und Tisa, Tanat, Naman, Genma.
2: Namas, Yama. Jen Salon, A, Chani, Rangko, Chaon. BN, Ko, Lakat, Kapa, Mang, Rakat, Kapa, Aro, Chuong, Kapa, Vitamin, Rang, Dong, Zaon. Mandeni, Chanchiani, Ko, Bilgriata, Aro, BN, Bimang, Kuma, Nomata. Unigumen, Sa, Chani, Rangko, Brion, plus F, Chin, Nang, Pakosa, Brevo, Uno, Vitamin, Aro, Ayan, Gnang. BN, Bimang, Ko, Mang, Rakat, Na, Aruan, Seng, Baljoke, Rakinagata, Chani, Bosturanko, Brion, plus F, Ni, Chin, Nang, Pakosa, Brevo. Yako, Commissionerate of Food Safety, Megala, Shilong, Nikita, Uyate.
3: নামগুপা খবর এসআইএর হাজারগুলি খরুক্ত বলছিনি নামানগে পরাঙ্ক বিমুসে গাতানি গে থামগুপা বাকসক বাহা
4: ইয়াই নিমিরেটার আংনি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকপো
3: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
4: ইন্ডিবা সিংানি রাম দমোদে
3: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাঙ্কো সিংেরা নামান গেন
4: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানিনি কো মানতে
3: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমং সান্দি নিনা গতামান গেন
4: আলটু বিয়াদে
3: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কিপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বাক্সা খবর আগজাকবো
4: কিসিক রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কিপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো ইনা কল কাবো আর নাঙ্গনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
3: ইয়া হাজালগানি খরুক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন কলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
5: ও মেঘালয় মন্দিরং না বলছি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাকি ফু না মানা নি দলবে গা বলক গমাত মাবে হাজাগনি কলগ্রুপ টক বলছি নি অক্টোবর সাত তারিখ বা উনাস খাং বলছি চিচাত কাপা হোদে ইয়া নাকি মানগনি বলক খাঙানি সময় সকাহা
6: ওয়া বা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গথাম গপা বাকো আবাচি না তিঙা হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ টক বলছি নি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা না সিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাকি লেখা রং কো তারি দুই সুবো
5: হাজাগনি কলগ্রুপ টক বলছি নি আগস্ট মঙা তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেক রোল রোলো সেগাতানি বুট খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খাঙানি রং দো দি হাজালগুনি কলগুতক বলসিনি আগস্ট মঙা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নি গেসে পো তারিখ আপনা সময় রং কোট নাঙ্গেন
6: অক্টোবর স্নি তারিখ বুট খাম গপা ইলেকটোরাল রোল কোনা খাদাত না সখাং নানি বিমান কাকেত গপাও না নাঙ্গেন সখাং গপা চাংনা সেগাতানি কোটা কিয়ামা ইয়া নালতু আবা নানি আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকি অন গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাঙ্গিয়া বা
5: না আনাংনি জাকাতেলে মানগমন বল রং কো জাকালবো নান দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া জিরো না খাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ECI.gov.in no na napanginibo.
6: Una griba, CEO Meghalaya.nic.in no na napangini namatgin, pun gapang ubo, may nanakni kurang gamsata.
5: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
0: Yan Akash Fani Tura, Dao Somai Chigni Chikung Baji Ongaha, Dao Indra Danush Program Ba, Gapan Adokni Gidrangko Gamatani Somai, ইয়া সময়ও নেপালি গীত রং খাসনা মানগেন গীত নি কথা বিচং রং মায়া সুখে খো গনি গপাও মায়া রানী লাই গথাম গপাও দুইটিরা পানি ব্রি গপাও নাচা না নাচা আরো বঙা গপাও জন্মাই দিনে

0: নাকল খাব ভোটার হেল্পলাইন এপ ডাউনলোড খাব বা ভোটার ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিব উনাগ্রে বা না ডাব্লিউ ডাব্লিউ ডট সি ইউ মেঘালয় ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিনা গেতাব মানগেন নাকি ফুনানে নাকি খুরাং নাকি বাকমানী গামছা পেয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়
1: না বাতাঙ্গমান সময়ও নাকি হসপিটাল রিয়াঙানি গিসগ্রা আমা জিও না নাকি গছাম প্রেসক্রিপশন বা ডক্টর সিউন গপা লেখা রং পরীক্ষা কাহিনী আর এক্সরেখানী রিপোর্ট রং গাপচুপলে বেকুর আবতনা নাঙান বাকসা উনি জামু নতুনরঙ্ রানা রেজিস্ট্রেশন কাকগপা লাইনো রুটা সময় রং চাদিং নাং রুয়াছম আর ইয়ানা মেন নিক বিয়ানী আছম উন্দিবা না আদৌ ইয়া প্লাক লেখা রং রান নাং যাওয়া হা মাইনা সরকারি আনচং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বাকসা সানাবানা নি কোয়ালটুক বাকাতে হা ইয়ানা না নাকি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট এপ নম্বর ছোকমতান গে চিবরি দোকা ডিজিটাল নম্বর সানায় জিয়ন বাতাঙ্গমান সময় রঙ নাকি প্লাক সানাবানা রেকর্ড রং নাল জোকে নাকি ফোন নুনছুপেদ নামাতগনো নাকু আভা কার্ড টোঙাক ওদি ডক্টরনি প্রেসক্রিপশন আর ল্যাব রিপোর্ট রং নাকি ফোন ও জল জল বাতাত নামাতাইগনো ওয়াসান ওয়াই গিজান আ হসপিটাল কিউ আর কোড কো স্ক্যান খা এনবা রুউতা সময়না ছাদেঙানী আর বিমু সেকাতারি গোটাকনা নাম যাওয়া হা ইয়ানখিনা নাং গিজাগপা নালজোকপা আর চুকুমগান থাঙা নাং গিজাগপা ওয়া নাকি নম্বর মানা গতানা দালান আভা এপ কো দাউনলোড কাবো ডাকচাগানী নাঙিয়া ওদে জিরো গতাম ডক ব্রি গনি স্কু সাব্রি স্নি গতাম স্কু নম্বর না কল কাবো বা এট দ্য রেট এবিডিএম মেঘালয় কো এফ বি ইনস্টাগ্রাম বা এক্স টুইটার গতা ফলো কাবো আভা আনসিং বালজোকানী আলথু গপা আতাহা ইয়াকো জন্মানী নামগনি না আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মেঘালয় শিলং উয়াতেঙা
2: आज से ही सॉल्ट फैट्स और शुगर में कटौती कराना शुरू कर दे। खाना पकाने के दौरान थोड़ा सा उपयोग करा के इस प्रक्रिया को शुरू करें। ताजी सब्जियां, दही और फलों में भी और ना डालें। क्या आप अपनी चाय चीनी के साथ लेते हैं? कोई बात नहीं, आप पी सकते हैं, लेकिन अपनी चीनी को लगभग आधा चम्मच तक कम कर दे। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: नमगपा खबर एस आई आर हजारगनी खोरक्तो पुलसिनी फुना मनगपरा को बिमुसे गतानी के थामगपा बक्सोक बाहा
4: याय न्यूमरेटर आंगनी नकोनारे बागिनिक ना उनुरांगा मेको दक्पो
3: आल्टु आबा जून कोलाचियोनी जुलाई खोरक्स को तारिकोना बिमुसे गतनार एबा औ ठिकठाक बा उयातानी रहो नायबो
4: इंदिबा सिंगानी रंग दोंदे
3: उनाबा जाजेंगनाबे आल्टुएन नकनी बूथ लेवल ऑफिसर मु बक्सा गोलफोय नकनी उइना नांगानी रंग को सिंगेरा नामन गेन
4: आरो या बियलोनी नंबर खरा बानिनि को मनते
3: সাসক্রু বঙা জিরোনা কল খাবো আর নাকি বিএলও কো মাসিনা গেতা ডাকচাকানি করাবো আর ইসিআইএনইটিএফ কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রঙ নাঙামা না সিমং সান্দি নিনা গেতা মানগেন ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাংজাবা না আখাকেত কপা উয়াতানি রঙ হোসান ওনা তাইবো আর নাকি বিএলও বাক্সা খবর আগ্রিকবো
4: কিসিক্রাবো দালো নাকি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নামদে বিএলও না কল কাবো আর নাকি সিঙানি রঙ না গানচাকানি কো মানবো
3: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সেগাতানি আর জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু তারিখ না ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া।

0: Na simang zanjir film ni git kok na so na man ha dik dik sani jap mano menggaven film ni git kok nang skana man gin.
1: নামগপা খবর এস আই এর হাজারগুলি খরিক তো বলছি নামগে পড়া কবি মুসে গাতা নিয়ে থামগপা বাক সক বাহা
2: ইয়াই নিমরেছরা আংনি নকনার বাগিন নিক না উনো রাঙা মাইকো দাপো
1: আলটু আবা জুন কলা চিউনি জুলাই খরিক স্কু তারি কোনা বি মুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়া তানি রাহো নাইবো
2: ডিবা সিং আনি রাং দমো দে
1: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাক্সা গল্প হই নাকনি উইনা নাঙানি রাং কো সিং এরা নামান গেন
2: আর ইয়া বিএলনি নাম্বার কো বানি নিকো মানতে
1: সাসক্রু বোয়া জিরো না কল খাবো আর নাকনি বিএল কো মাসিনা গতা ডাক্তারখানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙ্গি নিব আর উনা ডাক্তারখানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমা সান্দি নি নাগতা মান গেন
2: আলটু বিয়াদে
1: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাং যাবা না আখা কেত কপ বিয়াতানি রং কো সান ওনা তাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগজবো
2: কিসিক রাবো দালো নাং নি খাকেত বিয়াতানি খনালো খাকেত কপ বিয়াতানি কো সে রাখি না ডাক্তারকে ডাক্তারখানি কো নামোদে বিয়েলো ন কল কবো আর নাং নি সঙ্গানি রং না গান চাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খরক তো পলসিনি বিমু সে গাতানিয়ারা জুন খোলা চিওনি জুলাই খুগ্রিক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
0: নাসিমাং ডেঞ্জারাস ইস ফিল্ম নি গিত কোক নাস খানা মান গেন গিত নি কাতাবি চোরা ইস মে রসওয়া আরো ওয়ান আনওয়েস সানির গপা গিতুমা